0: Vum punol aresatugum alongo rensong sakum din ka sarong sa amobu sakim Yoga International Day are ka rensong sakum din ka yoga instructor renyu rinamit rongmicha thamden rem lyonun rensong sakum din ka thonganmu namsim nyunun tadusa muvotrem achong muvochen thoshong ton ka muduk muduk sa labjong pongmachu une lyonun ka thamjom azom azenbu zoshong lyachu ga olumdu kayu beka surong pechuk chalyu ka yungan buni renyu rinami trong mi tu hure yoga instructor kat gum surong renyu rem kaisa mutunchi rong thupe areka samsa sadep ka khamri fumu
1: khamri
0: Renew Rinamit Rongmit Rego, Kayu Rong Sukdam Satan Kari, Tu Gumpu Yangnanka, Renew Satyaktore, Shus Rezongi, Kayu Beka Kamto Bonongo Labdin Shishu.
1: Kasisa Abrayang, Rinamit Rongmit, Gore Physical Education Teacher, Girls Senior Secondary School, Mangansa, and Olomdo Gore Qualified Yoga Instructor Kadgam, Olomdo Gore Indian Yogini Association sa state president kadgam.
0: Renew state adium ga renew sa thakta are kayu beka thoban boka renew rem tokchi fushyo ga. Surong kayunun renew rem re ala Facebook sa thru ka singan bani rina mitrong mitre yoga instructor kat malinan ga. Ala ulum to thamden rem nahan longdon bari renew re yoga instructor kat linong de ga. Ala are plong re kayunun yoga mat bari state sa fanto dupshyo ga urela kuy beka.
1: Yoga sa concept Solomon Nigong re yoga libare along murosong re along mudukna sa difficult pose song matna bamsho and like headstand handstand along muduk sa yoga kangunsho ga pose song along ngagbado along shiba do munchu de along adduk chenbo ore kare shuga chenle yoga linbure ori difficult post matbu song remre I mean ori kare yoga lin bure kaisa linga gong kaisa mind body and soul ori kare balance munga chuma an yoga mat bare fentori along abita agyap duni yoga ka mat gong lingat gong agyap duni senla go important song de shushu go sende First thing, the yoga mat gong kaisa gono something leg of mind, body, and spirit. Kaisa, I mean like soul. Kaisa ori songka agyab do phento bosho. Nahanta kaisa yoga mat gong lap yoga mat gong kaisa body kaisa muzure ajuk nguncho. Sitet adok and not chungi ori pongla kaiyelang yoga ka muduk sa poses songni. Ori sri kare along shushu sa to do ka muzu ka adok ka net pauni ore sa like ore sa do different yoga poses song ni ore rem practice mat na kayuna ga rongjing do kam time play na kam to lo ka go along 10 minutes 15 minutes song mat gong re agyab do fanto bosyo along linga gong re along nimsim myu sa re mindset de shuni go sen de yoga lyot no kum dung yuk kala short term ka do achieve mat se sa ore jang concept ni mo along are yoga kare short term sa re shula abi short term ta concept do munin la short term kare shula muthup mo obi yoga ka practice mat no rongjing do along rongjing la mugun sa re week ka at least 4 times mat gong tulo ka 5 10 minutes ore re shu ga to do satan ka ma to do no do to do sa muzu ayum tho shong satan ka re to do no do mat bag mat ka chu mura ka fik na re tunula lat na ki len to pre bi mama ore na mat bare to do sa muzu satan ka to do no do time or to do no do sakching na yoga mat ga chu yoga mat bare fen to kai sang abi recent ngo gong re adulthood even adulthood no learner re old age sungte dong gong re anxiety depression gola ari song sa ajen adok song ni sre re along kayu na mantyam mat no go lyanglom along kin lyang ka kai lyang mo song ni gong ta mantyam along mat no tok she shen la ari anxiety depression ori re kayu sa sum on kayu sa mind sa ore ma problem ori no mat bare kayu no rongjing do yoga rem mat no to do sa তদোদম কা টাইম বিন আলং রংজিং দো মাত গাছে মা ইয়োগা রে প্রে শর্ট টার্ম কারে আলং রেজাল্ট থুপশলিন রে সাকচিং সাকচিং মন শর্ট টার্ম কারে শুদলা আলং রেজাল্ট মুথুপলা ওরেন মাত বারে ইয়োগা রে রে আলং তদোসা মুজু সানে তদোসা সম সা সাকচ আদ তদোসা সোল রে পিউরিফাইড মাসে সাতন কারে রংজিং দো তদো নদো তদোসা তন কা তদোসা মুজু সাতন কা তদো নদো মাত গাছো ওরেন মাত বারে কিছু লমরে শূন্য সানলে গুন রেম যোগা রেম রে কাত তুদোসা থেরাপি জংদো কাত লিয়ন মন্দে মেডিসিন জংদো কাত লিয়ন রে ওরে রেম তদোসা তদোসা লাইফ কা অ্যাডাপ্ট মাচে সাকচিং লিয়ন রে প্র্যাকটিস মাত বয়ং কিসুলম লিনকো নিলা
0: টকচি আগে ব্রেন্ড নিউ রেম গ যোগা লিনক চাদো কাই নন সরং সাস ইম আরে কা আগে মো মর সং নন মাত আম্বু শিশু গ সরং কায়ু বেক কাদো রং মিমং সা পেচু কাট বন নন চুন লাট বু রেন্ড নিউ লম নন ফান্ত আরে সা ফান্ত আরে শ্রী জং নি সাক বি লা মান হা কো তু নি গ আলং যোগা নন রে কাই সা সম সাকচিং সা মজ সা ক নেট পং রেম লুং টক সি বু ইয়োগ মা চু গ উলুম দো রেন্ড নিউ নন কায়ু বেক কা গ আলং যোগা মাত গং শ্রী জং সা ফান্ত মুঞ্চু কায়ু বেক থোবন বুনি রে নিউ রেম টক চি ফুচু গ আলং যোগা আরে মাছং সা সাকচিং রে রে নিউ রেম রে ইয়ান সাকচুম আরে রে সুলো মাকন জে খং পু গ সুমানম নমসি মিউ ন রে তদো সাচু গ গু আরে মাছু গু আগো ন আরে মা গং রে গো উরে জং মুন চু মলি না আরে জং সাকচিং বু ন রে তদো সে ইয়ো উরে জেং চু গ উলুম দ মাকন রে নিউ ন রে আরে যোগা কোন রে সুলো মাকন সাকচিং জে খং পু উরে লা কায়ু বেক কাম থো
1: যোগা সা সাকচিং রে নান গো ফিজিক্যাল এডুকেশন গো রে স্পোর্টস ব্যাকগ্রাউন্ড লম গো গোন রে ফিজিক্যাল এডুকেশন স্টাডি মাত প্রফেশন ওরে মা কুসুম রে যোগা রে সুগাশন রে যোগা রে কয়ু আদক আন্দং মন বারে ইজিলি কয়ু মেডিসিন জং লে সো সো যোগা কারে সু গনি সেন রে মেডিসিন মুগুন সারে আলং মেডিসিন লে গং রে মেডিসিন কা কিউ সু মুঞ্চ ওরে মেডিসিন রে আদক কা কম্প্রেশন কু মাতন থাকে ওরে কম্প্রেশন মাতন মন থা থা মন লিয়ন দো উবি কম্প্রেশন গুনছারে ওরে ওরে মন নদো নেত্রে লাতা রুংসোর চপশম উবি টিকারে যোগা নরে সু মাছে চেন্ডে কয়ু ল্যাংলম না সুলা মন ত্যাম মামা উবি রে সু মাতাম কয়ু নো তদো সব মুজু রেম দো পলিশ মাত বাম যোগা এক্সারসাইজ মাত আদক নত সতং কা পার্টিকুলার পোজে সং নি উবি যোগা ওরে কারে টাইম বিগাছে মেন থিং গোন হানলা গোন মেনশন মাত যোগা কারে টাইম বিগাছে শর্ট টার্ম করে আলং সুলা মোহন ওরেন মাত বারে যোগা রেম রে আলং সুগং মাত টাইম বিন গ্রাজুয়ালি রিজাল্ট রে সিসি মা অলং দো নিউজ পেপার জং আলং তো রিসেন্টলি আগে আপ দোনি আলং শ্রে রে ক্যান্সার জং ওরে জং নেট কালা আলং কিওর মুন্থনি যোগা সা প্র্যাকটিস নো কিছু সা সোম রে কয়ু আলং নমসিমি হুঞ্চা রে সুমাত নরে আলং মেডিসিন কা ডিপেন্ড মাছু শ্রে নরে কয়ু দো কই সব নেট তা কাম লুং টকশো সাপ্রেস মাছু কতাকমা ওরে না তো নেহত কাতমু চপলং দিছো সো যোগা কারে মুনি গ্রাজুয়ালি প্র্যাকটিস মাত ওবিদি কা সেলফ কইন মুজুসা শুনি সুলমনি ওরে চং গন ইয়লং নঞ্চিন মা সেলফ নোয়িং অ্যাবাউট সেলফ কনসেপ্ট ওবিলম নদ কয়ুন রে আলং মেডিসিন রেম রে কাম ফিল থো না উইদাউট মেডিসিন কয়ু সুলম মাত ন আলং আদক আন নট রেম কয়ু না মুজুলম লুং থর গাছি ওরে না মাত বারে গোন আরে সাকচিং থো
0: মুমে তু সাকচুম গা ছিমলসা আরিং গাইনন গা আদক আনত গা কয়ু আথা কাম দক বা তো বক্সু দক বা গ আথু আক আথুং কাম দক বা মনজা কয়ু নন গা জেরথাম মাত মি গংদে উরে নন রে কেসা মুজে গা রংসর আদক লা চপশু লিনন গা আবি রে নিউ সা লিন গো কাট নি গ উরে থং গুম সরং কেসা মিক্সিম না হান গাইন সিদো গান বনি সেনলা যোগা রে উরে জং বু মন নিয়াম তো পা সরে নন রে আলিত সা গ মজে সা আয়ং সা অন লিয়ত ন গা রংসর আদক সা নেট পাওনা লুং টক সিবু আরে জং মন কাট সা লিউ দো নিয়াম তো পা আরে রেম রে কায়ু নন রে মাত গাত বু লাব জং মাত গাত বু গ শর্ট টার্ম সাতন গা কতা মুক আতান সতন কাকাম মুগুন জকুইন লং লাইফ তাদো জ ছুলা আখ্রে নুনচি বু লমিউ কাট লাগম আরে যোগা রে সুরং কাইসা বেকার ল্যাং কাঙ্গক বা গান বুনু লিওনন কা জুন বু মুরো সংনন সুরং যোগা লাপ আমবু কাইসা মিক্সিম নহান কানি গ কাইনন লা সুরং রে নন রে তু হুয়ু নন রে তাদো সা মুভো চু কাম দক বা শুরি মুন বা মনসা জর্থা মাতাম গং রে কায়ু নন রে উরে রেম রে আমান সালিউ কা জর্থা মানে রে যোগা কন রে সুম বিন গাত বুলা আবি কায়ু রে নিউ সা lamden dom ha ko tho buni ga alang renew nun re are yoga sa ga yani mug jong sa lap jong lungma chi bu liang pong la ok jing ma thu ni umunin ure la kam den bon
1: a lai ko se sa lap jong ma chi sa liang mangan pentok liang ka duni ore da long atimugun sa re chikup hall kat ni sere ka re along kai sa den sa lapon lapon mu song ga ong song along classes mat ka ubi la chyo ko se sa along ore lap jong ka re yoga sa abi muro song gong re along yu sa main ore lap jong ma chyo sa motive re yu sa re nan do weight loss ka along weight loss ka do mun chyo ore na mat bare gon re along general mix mat thoni ore ka do yoga ni yoga कयु अलङ काटकुप योगा पोज मुगुन चारे मुदुक सादो अलङ पोजेस सङ माछ्यो फ्लो नि उबिदिका गल अन्त ओलमदो कयु उबिदिका एरोबिक्स ला माछ्यो उबिदो कयु सा स्ट्रेन्थ ट्रेनिङ नि लेप लेप का फेस योगा ला माछ्यो ला उबि कसे सा अभ्यंग करे क्लासेस सङ अफलाइन ला नि अफलाइन दे ओरे दो गन आनन्द सुङ अनलाइन ला नि अनलाइन का अलङ सरेरि अलङ लाभ्यंग ल्याङका जोन मख गन ओरे जोंले अलङ अनलाइन का माछ्यो
0: अनलाइन थ्रु लम renew nun re alang yoga re lung ma chyo ga alang su sa na sem ka vet ka la ga na renew nun do re are yoga re slo man la
1: yoga sal lab jong re go na delhi ka morarji desai national institute of yoga one of the renowned yoga institute gadgum abi india sa obitika 1 year sa diploma mat nande go na foundation course 1 month sa mat anta 1 month ka mat bare go no to do sa muzu ka changes si bare go no lata obi 1 year sa diploma regular diploma go no obi mat olumna do go no rishikesh ka 200 hours yoga teacher training course mat lep lep ka de obi